ইয়াই যাতে জি কোয়াগেন এবং মুজে জি ইয়াই বাবা আগুই থরোর ও শালোবা আর রাই জিনে নতরি ইতনি ইতকে মাসি এনে থরোর গাইনে চা বাবা আলি ইয়াই যাতে জি কোয়াগেন।